0: से मुर्गी पालेगी, बच्चे काली बिल्ली के। अब से मुर्गी पालेगी बच्चे काली बिल्ली के, लड़ना भिड़ना बात बुरी कहे से आने दिल्ली के। क्यों वो गोली खाए पाए जो लड्डू तिल्ली के। चली लड़ाई भारी रे चल तलम टम चलम चल, चली ये फौज हमारी रे चल चलम चल चलम चल।
1: You are. Ujala Radio Headlines. Volgens Iraanse staatsmedia hebben zich explosies voorgedaan bij de straat van Hormuz en de kuststad Bandar Abbas. Voorzitter Ursula von der Leyen blijft optimistisch over een handelsdeal tussen de Europese Unie en de Verenigde Staten na overleg met Donald Trump. Bij het partijkantoor van D66 in Den Haag heeft donderdagavond een explosie plaatsgevonden. De politie heeft een 33-jarige man uit Bergendaal aangehouden voor de brandstichting bij een vakantieverblijf van stichting Wigwam in Heel. En tot zover de headlines op Ujala Radio.

0: Wah. Ja, Zikr Tera. En dat was dus van Mohammed Irfan. En in de tussentijd heb ik ook alweer wat appjes ontvangen. Het is 7:15 nu in de uitzending van Ujala Radio. En ja, we hebben het ook allemaal gehoord over het weer. Hè. Dat wordt vandaag weer lenteachtig. Tenminste, de mensen die al lang naar Ujala Radio luisteren, die hebben het zeker ook wel kunnen horen. Het is nu ongeveer een graadje of 6-7. En of dat zo blijft, nou, dat zal dus een beetje veranderen. We hebben wel zon en ook nog wolkenvelden, dus we hebben een afwisseling daarvan. En regen hoeven we niet te verwachten, maar het wordt wel tussen de 15 en 19 graden. Dus dat voelt wel inderdaad alsof het helemaal lente- of zomersachtig weer is. Zo, de appjes heb ik inmiddels ook binnengekregen. Gaan we straks aandacht aan besteden. We gaan nu richting de 90s. Te beginnen met deze van The Tiger of Bengal. Dat is niemand minder dan Kumar Sanu, hè. Uit de film Pyar To Hona Hi Tha. En dan begin ik met deze song. Jab Kisi Ki Taraf Dil Jhukne Lage.
1: Shikhar, kya tumne kabhi kisi se pyar kiya hai?
2: हाँ, एक लड़की बिल्कुल तुम्हारे जैसी, बहुत सुंदर, बहुत भोली और थोड़ी पागल भी, लेकिन मेरे प्यार की खबर सिर्फ मेरे दिल को है।
1: उसे बताया क्यों नहीं?
2: यह प्यार भी अजीब चीज है संजना। जहां इकरार की पूरी उम्मीद हो, वहां भी दिल कहने से डरता है, और मुझे तो इनकार का पूरा यकीन है। अब तुम ही कहो, उसे कैसे बताऊं? वो किसी और को चाहती है, बहुत चाहती है।

Oejana's koffietjai middagshow. Hier is Armke Ajarahe. Zometeen de headlines van de dag. En 60 seconden mis Samatjai. Met Jan Tahoe, ik weet natuurlijk dat er een heleboel mensen zitten te wachten op koffietjai middagshow. En dit is jouw moment. Blijf rustig in de drukte, blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag dat moment voor jezelf met koffietjai. हमने नीला की ढेर जने के नाम नताशा है कि ना हम लोग के गमेंशाप में ढेर जने के नाम नताशा जो हैगा अगर आप नताशा हैत तो ये गनवा तोर खातिन हैगा

Kujala's Koffie Chai Middagshow. Hier is Aram Kjerjerahe. Zometeen de headlines van de dag. En 60 seconden meer Samachar. Met Jan Tahoon, ik weet natuurlijk dat er een heleboel mensen zitten te wachten op Koffie Chai Middagshow. En dit is jouw moment. Blijf rustig in de drukte. Blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag dat moment voor jezelf met Koffie Chai. हमने नीला कि ढेर जन के नाम नताशा है कि ना हम लोग के गमेंस्खाप में ढेर जन के नाम नताशा जो हैगा अगर आप नताशा हैत तो ये गनवा तोर खातिन हैगा

0: is Helene de Geest van de ANWB. Er staat nog 80 kilometer file. Op de A2 nog een lange file van Eindhoven naar Maastricht. Tussen Born en de afrit Maastricht Airport is de vertraging een kwartier. De oorzaak is een ongeluk, maar alle rijstroken zijn weer vrij. Op de A12 Duitse grens Arnhem tussen knooppunt Oudijk en knooppunt Velperbroek een half uur vertraging door werkzaamheden aan de IJsselbrug. A29 Rotterdam-Bergen-op-Zoom bij de afrit Numansdorp 20 minuten vertraging. Komt door een vrachtwagen met pech, daar is ook een rijstrook dicht. En op de A58 Tilburg-Breda bij Tilburg Centrum West een half uur vertraging door politieonderzoek na een ernstig ongeluk. Daar is de afrit dicht. En tot zover de ANWB Verkeersinformatie.
1: मुकेश जी की आवाज़ का मैं बहुत बड़ा फैन हूँ। उनकी आवाज़ की विशेषता कि वो जब गाते हैं तो ऐसा लगता है कि कोई बहुत सच्चा ईमानदार भोला भाला आदमी गा रहा है और हर गीत को ऐसे प्यार से गाते थे, लगता था कि उनके लिए ही बनाए गए। कभी लगता है कि राज कपूर जी मुकेश जी के लिए बने हैं, कभी लगता है कि मुकेश जी राज कपूर जी के लिए बने हैं।

0: Goedjana's koffietjai middagshow. Hier is Aram Kjellera. Zometeen de headlines van de dag. En 60 seconden missen met jaar. Met Jan Tahoen, ik weet natuurlijk dat er een heleboel mensen zitten te wachten op koffietjai middagshow. En dit is jouw moment. Blijf rustig in de drukte. Blijf nieuwsgierig naar de wereld. En neem vandaag dat moment voor jezelf met koffietjai.
1: हम रहे तन्हा
0: तन्हा दिल रहे हमने की ढेर जन के नाम नताशा है कि ना हम लोग के गमेंसाप में ढेर जन के नाम नताशा जो हैगा अगर आप नताशा हैत तो ये गनवा तोर खातिन हैगा